হোলি কামন ধাইমু ধরন থাম সিন থাইব না হননে নিচে মা মুড়ি ছিড়ে যা না হরন মি জড়ো মি ফালিন দো গাছি বুগিনাই গন্ডে হদ নু মি জিবি নির্দু মি পড়ি দাম মি সুপ্তর গোরন গোসল মে হড়া কো দেজা ফিটার মা